0: কাসম বেনতি কৃপা কাসম
1: বেনতি সরবেনতি বেনতি বেনতি হরি কৃপা কর বেনতি
2: নিরি রে নিরি রে